প্রাচীন কাল বা এই সিলগুড়ি হৃদয় বগ্নে মহানন্দা নদী কো তীর বা এক গাঁও মা এক মাঝি বসতে যো মাছা সমা তেরা আপনো জীবিকা করনে বালা পরিবার পালনে বালা উনকো দৈনিকী এই থিও কি মহানন্দা নদী মা গের মাছা সমাতনু বাজার মা বিক্রি করনু তেস বাড়া আর্জিত ধন দ্বারা আপনো র পরিবার কো পোষণ করনু এক দিন বিহান সবেরই বিহানই মাছা সমাতনে উদ্দেশ্যলে উনি ঘর বাট হিড়ে র যাহা মাছা সমাতন সরল স্থান হো ত্যাহা পুগনু পূর্ব জাদা জাদাই অধ্যারই থিও ঝিসমিসে থিও অর্থাৎ উজালো ভাই সক্যা থিয়ে না সখারই সূর্য উদয় সকে কো থিয়ে না উনি জাদাই থে মাছা সমাতন তো উনকো গোড়া মা কেই চিজ ঠোকিও